ইটাকু তুমি কেন মালো লোকে ঢুঙ্ক গেল ইটাকু তুমি কেন মালো লোকে বলে ফেলে সপু আছে জল।